শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর কণ্ঠশিল্পী গায়ত্রী বোস, গীতরচনা সুকামিনী নন্দ।

পরদেশী বন্ধু, তুমি বুঝ না কি হৃদয়ର ভাষা। তুম বিনা কেমিতি কটুছি রাতি, জাণিকি পার না কেমিতি খোঁজুছি তুমকু এ দরদি ছাতি। তুম কথা ভাবি ভাবি চহটি যাউছি মনরে হৃদয়ରେ বিরতির নিশা। সে নিশারে ঘাড়ি হয়ে খাইলা মু বাট ভাঙ্গে চালি যায় ফগুণ। নিদ নেই আসু নাই স্বপন, ফিকা ফিকা লাগে আজি জীবন। একা একা আখি তলে শ্রাবণ হি শ্রাবণ।

পরদেশী বন্ধু, তুমি জীব যদি করিবিনি মনা, হেলে তুমি চালিগলে ভাঙ্গিযিব প্রীতির আয়না। মতে কেবে ভুলিবনি, দূরে থাইবি তুম শুভ মনাসিবি নীতি। তুমি মোর হুও কি ন হুও, মু একা তোমার এই কথা জানিথাও সাথী।

0: বিভিন্ন অনুষ্ঠান সহ 27টি বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। প্রথম দিনে রাজ্য সরকার 43,437 কোটি টাকার নিবেশ প্রস্তাব পাই এদারা প্রায় 43,000 ঊর্ধ্ব নিযুক্তি সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্তাকালি গ্রেটর নোয়েডাঠারে মধ্য বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধি মানুষ এক সম্মিলনীর আয়োজন করা যাবে। অণু ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগ বিকাশ সংশোধন বিল 2026 লোকসভায় পারিত হওয়ার পরে আজ সংসদর অনুমোদন লাভ করেছে। গত সোমবার দিন রাজ্যসভায় ইয়া পারিত হয়েছিল। দেয় সম্বন্ধিত বিভিন্ন সমস্যার সরলীকরণ এবং দেয়রে হেউথিবা বিলম্বর সমাধান পাই এই বিলরে সংশোধন করা যাইছে। ভুবনেশ্বরে আয়োজিত 13তম ব্রিক্স শিক্ষামন্ত্রী সম্মিলনী আজ সফলতার সহ শেষ হয়েছে। সম্মিলনী ব্রিক্স শিক্ষামন্ত্রী ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সম্মিলনী পরে সাংবাদিকমানকু সম্বোধিত করে কেন্দ্র শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী কহিছন্তি, ব্রিক্স রাষ্ট্রগুড়িক অন্তর্ভুক্তিমূলক স্থির ও ভবিষ্যৎমুখী শিক্ষা ব্যবস্থা গঠন পাই প্রতিষ্ঠানগত সহযোগ, দক্ষতা বিকাশ এবং জ্ঞানর আদান প্রদানকু আহুরি সুদৃঢ় করিবাকু পুনঃ প্রতিবদ্ধতা ব্যক্ত করিছন্তি।
1: बहुत सक्सेसफुली कंक्लूड हुआ। वी हैव फाइव प्रायोरिटीज, स्ट्रेंथनिंग द अर्ली चाइल्डहुड केयर एंड एजुकेशन, स्ट्रेंथनिंग द स्किल डेवलपमेंट एंड एनहांस्ड कोऑपरेशन अंडर द ब्रिक्स, हमारा क्वालिफिकेशन वो रिकॉग्नाइज करना, उनका रिकॉग्नाइज हमको क्वालिफिकेशन करना, कैपेसिटी बिल्डिंग फॉर एकेडमिक लीडरशिप, दीज आर द फाइव इंपॉर्टेंट मुद्दा था। ये मुद्दा पर चर्चा भी हुआ, उसमें डिक्लेरेशन में ये सब आ गए।
0: শ্রী যোশী কহিছন্তি, ব্রিক্স গোষ্ঠী এবং এর সহযোগী দেশগুড়িক বিশ্বর মোট জিডিপি র প্রায় 40% এবং বিশ্ব জনসংখ্যার প্রায় 50% প্রতিনিধিত্ব করছন্তি। চলিত বর্ষ সম্মিলনীর বিষয়বস্তু সহযোগ ও স্থায়ী বিকাশ পাই স্থিরতা এবং নবসৃজন থিবাবেলে যুববর্গঙ্ক সক্রিয় অংশগ্রহণ ও জনসাধারণ মধ্যে পারস্পরিক সম্পর্ককু বিশেষ গুরুত্ব দিয়াযাইছে। কেন্দ্রমন্ত্রী কহিছন্তি, ঘোষণাপত্রে 5টি প্রমুখ প্রাথমিকতাকু স্থান দিয়াযাইছে। সেগুড়িক হেলা প্রারম্ভিক শিশু যত্ন ও শিক্ষাকু সুদৃঢ় করিবা, ব্রিক্স টিভিটি সহযোগ মঞ্চ মাধ্যমে দক্ষতা বিকাশকু প্রোৎসাহন, গবেষণা নবসৃজন ও স্টার্টআপ ক্ষেত্রে সহযোগ বৃদ্ধি, শিক্ষাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি এবং শিক্ষানুষ্ঠানর নেতৃত্ব দক্ষতার বিকাশ। বৈঠকে বিভিন্ন বিভাগের বিস্তৃত আলোচনা করা যায়। প্রত্যেক বিভাগ পাই প্রস্তাবিত কার্যক্রম, রণনীতি ও পদক্ষেপ সম্পর্কে মতামত গ্রহণ করা যাইছিল। যোজনার প্রত্যেক কার্যকলাপ পাই নির্দিষ্ট কার্যপন্থা চূড়ান্ত করিবা সহ বিভাগীয় সমন্বয় উপরে গুরুত্বারোপ করা যাইছিল। রাজ্যে সর্বনিম্ন সহায়ক মূল্যঠার অধিক দরের বালি বিক্রি হয়েপারিব না বলে পরিবহন মন্ত্রী বিভূতিভূষণ জেনা কহিছন্তি। ই লটেরি জরিয়ারে বালিখাদা নিলাম হব বলে শ্রী জেনা সূচনা দেইছন্তি। অন্যপক্ষে চোরাবালি কারবার রোকিবাকু বিভিন্ন স্থানে চড়াও করা যাই কার্যানুষ্ঠান গ্রহণ করা যাচ্ছে বলে মন্ত্রী কহিছন্তি। সম্বলপুর সাংসদ ধর্মেন্দ্র প্রধান আজ অনুগুল জেলা আঠমল্লি গস্ত করে বিভিন্ন প্রকল্পর উদ্ঘাটন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এইসব প্রকল্প দ্বারা আগামী দিনের স্থানীয় লোকঙ্ক যাতায়াত অধিক সুগম হওয়া সহ আর্থিক ও সামাজিক প্রগতি অধিক ত্বরান্বিত হয়ে পারিব বলে শ্রী প্রধান কহিছন্তি। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। ভারতর সমৃদ্ধ হস্তন্ত পরম্পরা ও বুণাকারঙ্ক অবদানকু সম্মান জনাই আজ দ্বাদশ জাতীয় হস্তন্ত দিবস পালন করা যাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রঠারে দ্বাদশ জাতীয় হস্তন্ত দিবস পালন অবসরে যোগদেই কহিছন্তি, হস্তন্ত কেবল লোকঙ্ক জীবিকার মাধ্যম নুহে বরং সামগ্রিক বিকাশর এক শক্তিশালী উপকরণ। ভারতর সংস্কৃতি এবং সভ্যতার যাত্রায় হস্তন্ত এক প্রমুখ অংশ হয়েপারিছে। হস্তন্ত মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্যকু প্রোৎসাহন সহ নিযুক্তি, মহিলা সশক্তিকরণ, কলা সংস্কৃতি এবং প্রকৃতি প্রতি প্রেমর প্রচার প্রসার হয়েপারিছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে তথা আত্মনির্ভরশীল ভারত গঠনের মধ্যে হস্তন্ত্র প্রমুখ ভূমিকা রয়েছে বলে রাষ্ট্রপতি কহিছন্তি। রাষ্ট্রপতি আজ 2025 বর্ষ পাই 3 জনকু সন্ত কবির হস্তন্ত পুরস্কার এবং 19 জনকু জাতীয় হস্তন্ত পুরস্কার প্রদান করেছন্তি। ওড়িশার 2 জন বুণাকার আজ রাষ্ট্রপতিঙ্কঠারু সম্মান গ্রহণ করেছন্তি। সন্ত কবির হস্তন্ত পুরস্কার লাগি বরগড় জেলা অতাবিরা অন্তর্গত ঝিলিমিণ্ডা গ্রামর রাম মেহের এবং জগৎসিংহপুর জেলা সিঙ্গিপুর গ্রামর প্রফুল্ল কুমার সাহুঙ্কু রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করেছন্তি। ভুবনেশ্বর স্থিত ইডকো প্রদর্শনী পড়িয়াঠারে অনুষ্ঠিত হস্ততন্ত দিবস কার্যক্রমে রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভমপাটি যোগ দিয়েছিলেন। এই অবসরে রাজ্যের হস্ততন্ত ক্ষেত্রে উল্লেখনীয় অবদান পাই বুণাকারমানঙ্কু পুরস্কৃত করা যাইছে। জাতীয় হস্তন্ত দিবস অবসরে দেবগড় জেলা রিয়ামাল ব্লক ভিতরপদঠারে ঢোকরা শিল্পীমানঙ্ক পাই হস্তন্ত বয়ন ও হস্তশিল্প বিভাগ পক্ষরু আজ সাধারণ সুবিধা কেন্দ্র ও প্রশিক্ষণ গৃহ উদ্ঘাটিত হয়ে যাইছে। কার্যক্রমে জেলাপাল কবীন্দ্র কুমার

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করে রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনায় মুলি নিহার বালা পট্টনায়ক। আজ পাই তাহলে বিদায় দিও, রহুছু, নমস্কার।

0: সকালে কার্যক্রম উপনানি
1: আকাশবাণী বারিপদা ষ্টুডিও গোটি সময় বর্তমান রাতে 8টা প্রচার করছু কতটি ওড়িয়া কথাচিত্রর গীত কার্যক্রমের প্রথম কথাচিত্র কাবেরী কণ্ঠদান করছেন চিত্ত জেনা এবং ভুবনেশ্বরী মিশ্র।

सकृतं त्रिमङ्गलं अवतार हरिदशः। पालार सांस्कृतिक परम्परा आत्मनिवेदन मूलक गोटे संगीत गान कला परे आसीगला आशीर्वादात्मक मंगलाचरण। বনজৌ দুই বচন, বন বইলে জল, জলরু জন্ম হুঁতি মৎস্য, বন বইলে জল, জলরু জন্ম হুঁতি কচ্ছপ, পুঁ বনজৌ, বন বইলে বন, বণরু জন্ম হুঁতি বরাহ, বন বইলে বন, বণরু জন্ম হুঁতি কি সিংহ। চারি অবতার গলা, খর্ব বামন, শ্রীরাম, পরশুরাম, রাম বলরাম, কৃপা কৃপ, কৃপ অকৃপ, কৃপা কৃপ, পরম কারুণিক গৌতম শাক্য সিংহ বুদ্ধ, অকৃপ নিষ্ঠুর কলকি অবতার। এই যে দশ অবতার সমস্ত মনভীষ্ট পূর্ণ করতু বল আনন্দে কবার হরি হরি বল।

0: জাণ ঋষি মু হস্তিনাধীশ্বর পরীক্ষিত মু কুরুবংশর ভূষণ পদে কথা মতো ভাবুনে মূর্খ কেউ আড়ে গলা অতি দুঃখর কথা ঠিক আছে উপযুক্ত শাস্তি দেবি দেবি উপযুক্ত শাস্তি গোটিয়ে ভূ পৃষ্ঠরে পড়েছিল আশ্রম পদরে
1: গোটিয়ে
0: পড়েছিল ঋষিঙ্ক বিক্রি লম্বাই দেলি ঋষি উপযুক্ত পুরস্কার নে এ শুণুথিবে।